0: ত্রেতা যুগে সরযু নদীর তীরে কোশল নামে এক সমৃদ্ধ জনপদ ছিল। অযোধ্যাপুরী ছিল তার রাজধানী। সেই রাজ্যের অধিপতি ইক্ষ্বাকু বংশের মহাবীর দশরথ। কিন্তু সেই রাজা ছিলেন অপুত্রক। সন্তান কামনায় একদিন তিনি অশ্বমেধ যজ্ঞের শেষে মহর্ষি ঋষ্যশৃঙ্গের পৌরোহিত্যে পুত্রিষ্টি যজ্ঞানুষ্ঠান করলেন। সেই বৈদিক মহাযজ্ঞের প্রসাদ লাভে রাজার তিন মহিষী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা যথাকালে অন্তর্বর্তিনী হলে স্বয়ং শ্রী মধুসূদন চার ভাগে বিভক্ত হয়ে ওই তিন মাতৃগর্ভে সংস্থাপিত হলেন। পরবর্তীকালে সেই নরনারায়ণ রাজপুত্ররাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন নামে জগতে কীর্তিমান হবেন। পিতামহ ব্রহ্মার নির্দেশে তাঁদের লীলাকল্প নিয়েই মহাকবি বাল্মীকি সূত্রপাত করলেন তাঁর মহাকাব্য রামায়ণ রচনার। তারপর থেকে দিনে দিনে চন্দ্রকলার মতো বেড়ে উঠতে লাগলেন সেই নরনারায়ণ দাশরথীরা। তাঁদের মুখচন্দ্র দেখে অযোধ্যাবাসীরাও যেন সুখতৃপ্তিতে ডুবে যেতে লাগলেন। ক্রমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুলগুরু বশিষ্ঠের তত্ত্বাবধানে সেই বালক দল যেন অপরাজেয় হয়ে উঠতে লাগলেন শাস্ত্রবিদ্যা আর শস্ত্রবিদ্যায়। এইভাবে তাঁদের বয়স যখন পঞ্চদশ অতিক্রান্ত, তখন একদিন দশরথের রাজসভায় উপনীত হলেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র।
1: মহারাজের জয় হোক।
2: সুস্বাগতম ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, আপনার শুভাগমনে অযোধ্যা ধন্য হল। আপনাকে দেখে যেন তীর্থ দর্শনের পুণ্য লাভ করছি। ব্রাহ্মণ শিরোমণি, অনুগ্রহ করে পদ্মাগ্র গ্রহণ করুন।
1: স্বস্তি। মহারাজ দশরথ, আপনি ইক্ষ্বাকু বংশের গৌরব, পরাক্রমী এবং দানবীর। বিশেষ প্রয়োজনে আপনার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি, আশা করি নিরাশ হব না।
2: এ কি বলছেন প্রভু? আপনি রাজর্ষি এবং ব্রহ্মর্ষি দুই রূপেই আমার মহাপূজ্য। আমি সামান্য গৃহস্থ, অতিথির প্রার্থনা পূরণ করাই আমার ধর্ম। আদেশ করুন প্রভু, আপনার অভীষ্ট পূর্ণ করে জীবন সার্থক করি।
1: আপনি মহানুভব মহারাজ, আপনার এই কথায় আমার আশঙ্কা দূর হল। আশীর্বাদ করি আপনি আপনার নগর, রাজকোষ, পরিবার ও রাজ্যের মঙ্গল হোক।
2: আমি কৃতার্থ হলাম। ওই দেখুন প্রভু, গুরু বশিষ্ঠও আসছেন।
3: আমার অভিবাদন গ্রহণ করুন ব্রহ্মর্ষি। এইমাত্র আপনার আগমন সংবাদ পেয়ে কিছু লৌকিক ক্রিয়া অসম্পূর্ণ রেখেই ছুটে এলাম। আশা করি কুশলে আছেন।
1: শারীরিক কুশল হলেও মানসিকভাবে আমি কিছুটা বিপর্যস্ত ঋষি। আপনি আমার অভিবাদন নিন।
3: আপনার বিপর্যয়? আশ্চর্য!
1: আপনি মহারাজের প্রধান উপদেষ্টা ও কুলগুরু, তাই আপনার সাক্ষাতেই আমার সাম্প্রতিক সংকটের কথা নিবেদন করছি।
2: বলুন প্রভু।
1: তপস্যায় সিদ্ধি লাভের জন্যে আমি বহু বছর ধরে এক ব্রতানুষ্ঠান পালন করছিলাম। এখন উদযাপনকালে রাক্ষসরাজ রাবণের দুই অনুচর মারীচ ও সুবাহু অন্তরীক্ষ থেকে আমার যজ্ঞবেদীর উপর রক্ত মাংস বর্ষণ করে আমার সেই সমাপ্ত প্রায় যজ্ঞ পণ্ড করে দিয়েছে।
2: কি দুঃসাহস!
3: এ আর নতুন কি মহারাজ, রাক্ষসকুলের এহেন আচরণে দেবতা ঋষিরা তো চিরকালই লাঞ্ছিত। কে ওই বর্বরদের প্রতিরোধ করবে?
1: আমার বিশ্বাস, যজ্ঞে দীক্ষিত থাকার কালে অভিশাপ দিলে তপস্যার ফল নষ্ট হয় জেনেই ওই রাক্ষসেরা এই ভ্রষ্টাচারে সাহসী হয়েছে।
2: বলুন বলুন ব্রহ্মর্ষি, ওই অপকর্মের প্রতিরোধে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি শপথ করছি, ওই দুরাচারের বিরুদ্ধে আমার সর্বশক্তি নিয়োগ করব।
1: সাধু সাধু, আপনার এই শপথে বড় নিশ্চিন্ত হলাম মহারাজ।
2: নিশ্চিন্তই থাকুন প্রভু, ইক্ষ্বাকু বংশের মানুষ কখনো

0: রক্তভ্রষ্ট হয় না।
1: এই সংকট থেকে পরিত্রাণের জন্য আপনার সত্য পরাক্রমী জ্যেষ্ঠ পুত্র রামকে 10 দিনের জন্য আমার আশ্রমে নিয়ে যেতে চাই। রাক্ষস নিধন করে সে আমার যজ্ঞ রক্ষা করবে, আমার আশ্রয়ে রাম নির্বিঘ্নেই থাকবেন। যে শ্রেয় আমি তাকে প্রদান করব তাতে তার খ্যাতি ত্রিলোক বিস্তৃত হবে।
0: এ কি বলছেন ভগবান, রাম এখনো বালক, যুদ্ধবিদ্যায় শিক্ষার্থী মাত্র। রাক্ষস পিশাচেরা মায়া যুদ্ধে নিপুণ, তাদের প্রতিরোধের কৌশল রামের অজানা। সেক্ষেত্রে আপনি অনুমতি দিলে এক অক্ষয়ণী সৈন্য নিয়ে আমি নিজেই আপনার যজ্ঞ সারা প্রহরা দেব। শপথ করছি আমার শরীরে এক বিন্দু শোণিত থাকতে আপনার ব্রতাচরণ অসিদ্ধ হতে দেব না।
1: অর্থাৎ রামকে আপনি আমার সঙ্গে যেতে দেবেন না?
0: আমাকে ভুল বুঝবেন না প্রভু।
1: মহারাজ দশরথ, আপনার সহায়তা দরকার হলে পূর্বাহ্নেই আমি জানাতাম। আমি একান্তভাবে রামের জন্যই এসেছিলাম। রামকে কি, তার ক্ষমতা কি, কারণে আপনার সংসারে তার আবির্ভাব, সেসব কথা আপনি না জানলেও তার আনুপূর্ব আমি জানি। শুধু আমি কেন, এই মহাতেজা বশিষ্ঠ থেকে সকল তপস্বী তা জানেন। আমার প্রার্থনা পূরণের শপথ নিয়ে শেষ পর্যন্ত নিজেই তা ভঙ্গ করছেন, এইভাবে নিজের বংশকে কলুষিত করবেন। বেশ, তাই যদি আপনি শ্রেয় মনে করেন তবে মিথ্যাচারী হয়ে সুখে বাস করুন, আমি চললাম।

0: সংবৃত্ত হন মহারাজ। ব্রহ্মর্ষি কোপানল থেকে জগৎকে রক্ষা করতে আপনার সধর্ম পালন করুন। প্রতিশ্রুতি দিয়ে তা অপূর্ণ রাখলে মানুষের পূর্ণ ফল বিনষ্ট হয়। বিশ্বামিত্র মূর্তিমান ধর্ম, তিনি বল বিদ্যা ও তপস্যায় রাজর্ষি থেকে ব্রহ্মর্ষি হয়েছেন, তাঁর তপপ্রভাবে রাম সুরক্ষিত থাকবে। মহারাজ, তিলকের অতীত ভবিষ্যৎ বিশ্বামিত্রের নখ দর্পণে তিলকে যত প্রকার অস্ত্র আছে এবং এখনো যা জ্ঞাত, দেবতার বরে ইনি সে সকলেরই অধিকারী। ইনি চাইলে একাই সকল রাক্ষসকে বিনাশ করতে পারেন। তবু আপনার পুত্রের কল্যাণ কামনায় রামকে প্রার্থনা করেছেন, এর পিছনে নিশ্চয়ই কোনো দৈব কারণ আছে। আপন প্রতিশ্রুতি পালন করে আপনার বংশগৌরব এবং জগৎকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
1: মহর্ষি বশিষ্ঠের এই শুভ পরামর্শে রাজা দশরথের মন প্রসন্ন হল। তবে তাই হোক বলে উদ্বেগ শূন্য হৃদয়ে রামকে বিশ্বামিত্রের হাতে সমর্পণের মনস্থ করলেন।
2: হাসিলে

0: অবশেষে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের অভিলাষ পূর্ণ হল। অনিন্দ সুন্দর দিব্যকান্তি দুই কিশোর দাসরথী তার অনুগামী হলেন। পথ চলতে চলতে অযোধ্যা থেকে দেড় যোজন দূরে সরযু নদীর তীরে এসে থামলেন তারা। চরাচর তখন অপরাহ্নের আলোয় ম্রিয়মান। পথশ্রমে রাজপুত্রদের শরীর শেদ ও সিক্ত, মুখে চোখে শ্রান্তির ছাপ। তাই দেখে স্নেহার্দ্র কণ্ঠে বিশ্বামিত্র বললেন,
1: বৎসরাম লক্ষণ, এই সরযু নদীর জলে হাত মুখ প্রক্ষালন করে এসে আচমন করো। এখন আমি তোমাদের বলা আর অতি বলা নামে দুটি অতি শক্তিশালী মন্ত্রে দীক্ষা দেব। এই মন্ত্রের প্রভাবে সর্বদাই তোমরা অক্লান্ত থাকবে, ক্ষুধা তৃষ্ণা জয় করতে পারবে, দুশ্চিন্তায় বিপর্যস্ত হবে না, বাহুবলে অজেয় হবে। নিদ্রিত বা অসতর্ক থাকলেও বন্য জন্তু কি রাক্ষসেরা তোমাদের আক্রমণ করতে সাহস পাবে না। এই মন্ত্র দুটি নিয়মিত অভ্যাস করে চললে তোমরা সৌভাগ্য, দক্ষতা এবং জ্ঞানে অতুলনীয় হবে।
0: এই কথা শুনে শুদ্ধাত্মা ব্রহ্মর্ষির কাছ থেকে অগ্নি সাক্ষ্য রেখে পবিত্র মনে মন্ত্র দীক্ষা নিলেন শ্রীরাম লক্ষণ, এবং দীক্ষান্তে গুরু প্রণাম করে নতুন বিদ্যালাভের আনন্দে উদ্বেলিত হলেন। মন্ত্রোচ্চারণের ফলে মুহূর্তে তাদের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দূরীভূত হল। অতঃপর আসন্ন সন্ধ্যায় মহানিম বৃক্ষতলে তৃণসজ্জায় শয়ন করে বিশ্বামিত্রের মুখে মনোরম পুরা কাহিনী শুনতে শুনতে গভীর নিদ্রায় অভিভূত হলেন দুই ভাই। পরদিন ব্রাহ্ম মুহূর্তেই শয্যা ত্যাগ করলেন ঋষি। দুই নবীন শিষ্যকে নিয়ে স্নানাহ্নিক সেরে যখন নদী পার হলেন, তখন উদয়াচলে সবে প্রথম সূর্যের রক্তিমা ভালে গেছে। বিহগ কাকলিতে মুখর আকাশ বাতাস জুড়ে যেন ধ্বনিত হচ্ছে জবা কুসুম সংকাশ আদিত্য বন্দনা। অদূরে এক ঘন বনরেখা দেখিয়ে রাম লক্ষণ ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন,
2: গুরুদেব, ওই যে অদূরে বিশাল বিশাল বৃক্ষ সারিতে ঘেরা ঘন বন দেখতে পাচ্ছি, ওই অরণ্যের কি নাম?
1: বৎসরাম, ওখানে এক সময় দুটি সমৃদ্ধ জনপদ ছিল, এখন ওর নাম তারকাবন। বড় দুর্গম ওই বনে এখন সিংহ, ব্যাঘ্র, বন্যবরাহ, হস্তি আর ভয়ঙ্কর সর্পেরা স্বচ্ছন্দে ঘুরে বেড়ায়। সুন্দর নামে এক দৈত্যের স্ত্রী তারকা এখন এই বনের অধীশ্বরী, তারই অত্যাচারে সেই মনোহরণ জনপদের আজ এই দশা। তারকার পুত্রই মারিচ, যে সুবাহু নামে আর এক রাক্ষসের সহায়তায় আমার যজ্ঞ পণ্ড করেছে। ওই রাক্ষস নিধন এখন তোমার আশু কর্তব্য বৎস।
2: গুরুদেব, পিতা বলেছেন আপনার আদিশি বেদের বিধান, তবু একটা প্রশ্ন মনে উদয় হচ্ছে, রাক্ষসী হলেও তারকা নারী, তাকে হত্যা করে কি শেষে স্ত্রীবধের পাপে লিপ্ত হব?
1: বৎসরাম, তুমি নরোত্তমের উপযুক্ত প্রশ্নই করেছ, কিন্তু স্ত্রী হত্যার কথা ভেবে তুমি ওর প্রতি দয়া দেখাবার কথা ভেবো না। চাতুর্বর্ণের হিতের জন্য রাজাকে স্ত্রী হত্যাও করতে হয়, দেশপালকের পক্ষে এ কাজ দোষমুক্ত। তারকা মহাপাপিনী, ধর্মজ্ঞানহীনা, ভবিষ্যতের প্রজাপালক হিসেবে আমার আদেশে নির্দ্বিধায় ওই পাপাচারিণীকে তুমি বিনাশ করো, তাতে কোনো পাপ তোমাকে স্পর্শ করবে না, দেবতারাও প্রসন্ন হবেন।
0: বিশ্বামিত্রের আশ্বাসে নিশ্চিন্ত হয়ে

তখন সেই ক্ষিপ্ত তারকা রাক্ষসী ভয়ঙ্কর মূর্তিতে শ্রীরামের দিকে এগিয়ে আসতে লাগলো। অমানিসার মতো ঘোর কৃষ্ণবর্ণ, কানে ও গলায় নরকপালের কুণ্ডল আর নরমুণ্ডের মালা, কোটি দেশে প্রেত পরিত্যক্ত বসন আর মানুষের অন্ত্রনির্মিত মেঘলা, আকাশচারী কৃষ্ণ মেঘের মতো বায়ু ভরে সে এমনভাবে এগিয়ে আসতে লাগলো যেন শ্মশান থেকে উঠে আসা দুর্গন্ধযুক্ত এক ধূম্র ঝটিকা।

0: বৎসরাম, এই মুহূর্তে বীর্যবলে তুমি যে কাজ সম্পাদন করলে তাতে শুধু আমার নয়, দেবগণেরও প্রীতিভাজন হয়েছ। তোমাকে আমি নন্দিত করছি। এখন আমার প্রসন্নতার স্মারক হিসেবে তোমাকে নিখিল বিশ্বের সব দিব্যাস্ত্র প্রদান করব। অমোঘ তার শক্তি, দেবতা দানব অসুর গন্ধর্ব নাগ যেই হোক না কেন, সকলকেই বশীভূত করতে পারবে। ওই সব দিব্যাস্ত্রের বিবিধ নাম, বিবিধ বর্ণ, বিবিধ আকৃতি, তারা কামরূপী, ইচ্ছানুসারে নানা রূপ গ্রহণ করতে সক্ষম, সংকল্প মাত্র পলকে শত্রু সংহার করে। আমার ইচ্ছায় এখন তুমি তাদের অধিকারী হবে।
1: অতঃপর ঋষি বিশ্বামিত্র প্রজ্জ্বলিত অগ্নির সামনে পূর্বাশ্ব হয়ে রামকে প্রসন্ন চিত্তে ওই সব দিব্যাস্ত্রের আবির্ভাব ও প্রত্যাহারের মন্ত্রগ্রাম উপদেশ দিলেন। ধীমান বিশ্বামিত্র যখন সেই সব মন্ত্র উচ্চারণ করে জপ করতে আরম্ভ করলেন, তখন সেই মন্ত্রবলে একে একে দিব্য দেহধারী আয়ুধগণ আবির্ভূত হতে লাগলেন। বিদ্যুৎ রেখায় উদ্ভাসিত তাদের দেবকান্তি। রামের সামনে তারা প্রণত হয়ে বললেন,
2: হে পরম উদার রাঘব, আপনার কল্যাণ হোক। আমরা সবাই এখন থেকে আপনার কিঙ্কর। এখন থেকে আপনি আমাদের কাছে যখন যা আকাঙ্ক্ষা করবেন, আমরা সর্বদা সেসব পূরণ করার জন্য প্রস্তুত থাকব।
3: মহামান্য দিব্যাস্ত্রগণ, আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। আপনারা আমার প্রতি যে প্রীতি প্রদর্শন করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার একান্ত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আমার হৃদয় এবং স্মৃতিপথে বিরাজ করুন, যাতে সংকটকালে স্মরণ করলে আপনারা আমাকে সাহায্য করতে পারেন।
2: তাই হোক রাঘব, আপনার ইচ্ছাই পূর্ণ হোক।
1: এই কথা শুনে তখন অন্তরীক্ষ থেকে তাঁদের উপর দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। দিব্যাস্ত্ররা অন্তর্হিত হলে বিশ্বামিত্রকে প্রণাম করে গন্তব্যস্থলে যাবার জন্যে রাম লক্ষ্মণ তখন প্রস্তুত হলেন।
3: ভগবান, এখন আমরা কোন দিকে যাত্রা করব?
0: পরম পুরুষ রাম, আগামীকাল আমরা সিদ্ধাশ্রমে পৌঁছব। আজ রাতে এখানেই বিশ্রাম, তারপর যা করণীয় তা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন চলো।

0: সকলে অস্ত সূর্যের বন্দনা করি।
1: পরদিন প্রভাতকালে আবার শুরু হলো তাঁদের পদযাত্রা। পিছনে চলেছে দুই ভাই, দুই নওল কিশোর, একজন নবদুর্বাদল শ্যাম, যার স্নিগ্ধ লাবণ্য মাখা মুখে জগতের সকল পুণ্যরাশি ঝরে পড়ছে, আর অন্যজন কাকপক্ষ ধনুর্ধারী অভিন্ন হৃদয় লক্ষণ। ধ্বনির সঙ্গে যেমন প্রতিধ্বনি, যশের সঙ্গে গৌরব, কিন্তু কোনো কথা নেই তার মুখে। যেমন মৌন বনানি মৌন ছায়া, তেমনি মৌন লক্ষণ। যেতে যেতে রাম দূরে ছায়া ঘেরা এক পর্বত সানুর দিকে তাকিয়ে বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন,
2: মহর্ষি, এতক্ষণে আমরা গভীর বনানি পেরিয়ে এলাম, এখন চারিদিক উন্মুক্ত প্রসার, আকাশ ভরা আলো আর বাতাসে চতুর্দিক বড় পবিত্র লাগছে। অদূরে পাহাড়ের তলায় ওই যে মেঘের কোলে ছায়া ঘেরা এক মনোরম তপোবন দেখতে পাচ্ছি, কত রং বেরঙের পাখি উঠছে, কত হরিণ শিশু ছুটে বেড়াচ্ছে সেখানে, ওই পুণ্য আশ্রমটি কার গুরুদেব?
0: বৎসরাম, ওটি সেই সিদ্ধাশ্রম। মহাতপা কাশ্যপ তপস্যা করে ওখানেই শ্রী বিষ্ণুর দর্শন লাভ করেন। বর্তমানে ওই আশ্রম আমারই আবাস, ওখানেই আমার যজ্ঞভূমি। সেই যজ্ঞের রক্ষাকর্তা হয়েই তুমি এসেছো বৎস, আশীর্বাদ করি সেই কাজে তুমি সফল কাম হও।
1: অবশেষে যজ্ঞে বসলেন বিশ্বামিত্র। ছয় দিন ধরে চলবে তাঁর এই মহাযজ্ঞ। বিশাল অর্চনা বেদী তৈরি হয়েছে সিদ্ধাশ্রমে। পবিত্র সেই বেদীর চারদিকে ঘিরে রয়েছেন কত না উপাধ্যায়, পুরোহিত, হোতা, উদ্গাতা। থরে থরে সাজানো হয়েছে নানাবিধ উপচার, কুশ, চমস, শ্রুকপাত্র, সমেধ আর ঘৃতকলস। নানা বর্ণের পুষ্প ডালির সমারোহ চারদিকে, ফুলের সৌরভ, ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণের সুরেলা ধ্বনিতে তখন ধ্যান গম্ভীর পরিবেশ। ব্রহ্মাসনে মহর্ষি বিশ্বামিত্র মৌন, কেননা তিনি এখন যজ্ঞসূত্র ধারণ করে রয়েছেন। যজ্ঞানুষ্ঠান চলছে, এক এক করে নির্বিঘ্নে কেটে গেল পাঁচটি রাত। তবু অশুভ আশঙ্কায় শেষ রাত্রিটির উৎকণ্ঠা যেন কাটতে চায় না। অথচ এদিকে সর্বক্ষণ সরাসনে বিনিদ্র প্রহরা দিচ্ছেন দাশরথী শ্রীরাম লক্ষ্মণ।

0: শস্ত্রহূত রাম সচকিত হলেন। তার পদ্মপলাশ লোচনে জ্বলে উঠল বিক্রমবন্ধি। বুঝলেন শত্রু এসেছে। চেয়ে দেখলেন মহাশূন্যের অন্ধকারে একে একে ফুটে উঠছে কোটি কোটি বিকট রাক্ষস মূর্তি। তাদের চালনা করছে ততোধিক বিকটাকার রক্তচক্ষু দুই রাক্ষস, মারিচ আর সুবাহু। সেই দৃশ্য দেখে আতঙ্কিত ঋষিরা চিৎকার করে বললেন,
1: হে দাশরথি, তাকিয়ে দেখো, অন্তরীক্ষ থেকে ওইসব পিশাচ রাক্ষসের দল আবার আমাদের যজ্ঞ পণ্ড করতে আসছে।
2: বারবার এইভাবে ওরা আমাদের দেবকর্ম বিনষ্ট করছে।
3: এখন আমরা তোমাদের শক্তি প্রকাশের প্রতীক্ষা করছি।
4: আমাদের সম্মিলিত আশীর্বাদে তোমরা অজেয় হও।
5: শ্রদ্ধেয় মহর্ষিগণ, মা ভই, আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মাচরণে নিয়োজিত থাকুন। ওইসব নরখাদক রাক্ষসদের ভয়ে ভীত হবেন না। মহর্ষি বিশ্বামিত্রের প্রসাদে এখন আমি দুর্জয় শক্তিমান। অচিরেই ওই শত্রুদের পরাভূত করে আপনাদের যজ্ঞভূমি নির্বিঘ্ন করে দেব।
6: হে রাঘব, আমাদের সম্মিলিত শুভকামনায় তুমি বিজয়ী হও, শুভকর্মে সার্থক হও।
5: লক্ষণ, ওই যে সব রাক্ষস দল দেখতে পাচ্ছ, ওরা যেমন দুর্বৃত্ত তেমনি নিষ্ঠুর হীনমন্ড। ওদের সর্বাঙ্গে করাল মৃত্যুর ছায়া। পিশাচ স্বভাবই ওই অশুচি রাক্ষসদের এক্ষুনি বানবস্ত্র দিয়ে ধুলিকণার মতো দূরে নিক্ষেপ করব। তুমি ততক্ষণ ঋষিদের দিকে দৃষ্টি রাখো, যাতে ওদের ওই মহৎ অনুষ্ঠান নির্বিঘ্ন ও সফল কাম হয়।
7: ধরিলেন বিশ্বম্ভর মূর্তি নারায়ণ, নির্বংশ করিতে দুষ্ট নিশাচরগণ। শ্রীরাম লক্ষণ করে ধরি ধনুর্বাণ।

0: ক্ষেত্রে পড়ে যদি রণের ভিতর, মারি চরুশীল তবে তারকা কোঙর, শ্রীরামের বজ্রবান বজ্র সে হুড়ুকে নির্ঘাত পড়িল দুষ্ট মারিচের বুকে, নির্ঘাত পড়িল দুষ্ট মারিচের বুকে।
1: তারকানন্দন মারিচ অস্ত্রের আঘাতে হতচেতন হয়ে নিক্ষিপ্ত হল শতযোজন দূরে এক সমুদ্রের বুকে। নিহত হল রাক্ষস সুবাহু। রামের দিব্যাস্ত্র নিমেষের মধ্যে বধ করল পরিচালকহীন দিক ভ্রান্ত শত শত রাক্ষস বাহিনী। পরাস্ত হল তমময় অন্ধকার। অবশেষে প্রভাত সূর্যের আলোক রেখায় ক্রমে উদ্ভাসিত হল জগৎ সংসার, দূরীভূত হল বিঘ্নরাশি, সুসম্পন্ন হল মহাযজ্ঞের উদ্যোগ।